0: हैं कि माननीय राज्यपाल पश्चिम बंगाल श्री आर एन रवि, माननीय मुख्यमंत्री पश्चिम बंगाल श्री शुभेंदु अधिकारी और प्रधानमंत्री जी स्वयं आज के दिन के लिए विशेष तौर पर तैयार किए गए परिधान में इस समय है। योग को परिलक्षित करती हुई टी शर्ट्स हैं और साथ ही पतलून पहनी है और जो भी योगाभ्यर्थी यहाँ पर बैठे हैं, योग साधक यहाँ पर बैठे हैं रंग बिरंगे मैट्स पर, वो बेहद उत्साहित हैं माननीय प्रधानमंत्री जी की उपस्थिति में। उल्लास है लेकिन साथ ही अनुशासन भी है।
1: Yes, and every enthusiast here, and now the Honorable Chief Minister of West Bengal, Shri Shubhendu Adhikari.
2: Bande, samabeto sunagorik bhadramondoli, amader modhe upobishto hoyechen bisher sobche jonopriyo neta, bharatbarsher joshoshri pradhanmantri, ebong jar hat dhore सिटी अफ जय कल्लोलनी तिलोत्तमा कलकाता तथा पश्चिम बंगे जो कम्स टू होम जो बंगे फिरे एलो से माननीय नरेंद्र मोदी जी के 11 कोटी पश्चिमबंगवासीर पक्ष थेके राज्य सरकारेर पक्ष थेके हृदय थेके स्वागत अभिनंदन श्रद्धा कृतज्ञता एवं प्रणाम निवेदन करछि। महामहिम राज्यपाल माननीय आर एन रवि जी रहेछेन, भारत सरकारेर माननीय स्वाधीन दायित्वप्राप्त राष्ट्रमंत्री प्रताप राव यादव जी रहेछेन एवं सम्मानित व्यक्तिबर्ग मीडियार बंधुरा एवं योगप्रेमी जनगण रहेछेन। माननीय प्रधानमंत्री नेतृत्व एकटू परे एक सुविशाल बृहत ऐतिहासिक कार्यक्रम होते चले इतिमदे कार्यक्रम आज के जे आंतर्जातिक योगा दिवस जा माननीय प्रधानमंत्री गोटा पृथ्वी छड़िए दिए पश्चिमबंगे एत दिन एर संगे राज्य सरकार व सरकारी उद्योग যুক্ত ছিল না, কারণ আমাদের অজানা। আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগী একমাত্র মুক্তির উপায়, যোগী আনন্দ, যোগী প্রেম এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ, তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে উঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বলাব না, ইতিহাস আমরা জানি। আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাব বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাব মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026

0: শুভ সকাল শ্রোতা বন্ধু, হ্যালো আকাশবাণী ভবানীপাটনা কার্যক্রমের সঙ্গীতময় পরিধিক আপনার সাদর স্বাগত। উপস্থাপনার মো অলকা নায়ক নমস্কার। শ্রোতা বন্ধু, আজ হচ্ছে জুন মাসর একুশ তারিখ। আজর দিনক আমি পালন করে থাকি আন্তরাষ্ট্রীয় যোগ দিবস রূপে। যোগ ভারতের এক প্রাচীন সংস্কৃতি। দুনিয়া কো আমার এই প্রাচীন কলা ও এহার সুফল সম্পর্কে অবগত করাইবা পাই আম দেশের নেতৃত্বে পুরা বিশ্ব পালন করুছি যোগ দিবস। যোগ শরীরর রোগমুক্ত করা সহ মনক শান্ত রখে, একাগ্রতা বৃদ্ধি করে থাকে। সেইপরি আজ হচ্ছে বিশ্ব সঙ্গীত দিবস। সঙ্গীত বি এপরি জিনিস যাহা দুঃখ সুখ সবু সময়ের মানুষের সাথী হয়ে রইথাই। এপরি কোনসি লোক নথিব যে সঙ্গীতক ভাল পাও নথিব। আমার মানসিক স্বাস্থ্য ভালো রাখিবারে সঙ্গীতর এক প্রমুখ ভূমিকা রয়েছে। তাহলে শ্রোতা বন্ধু, আজির এই সুন্দর দিনরে চলন্তু কিছু মনখোলা কথা সহিত শুনিবা আপনমানকর মনপসন্দর গীত। হ্যালো, আপনকর পরিচয় দিয়ন্তু।
1: ওকে, শায়রি কইবি না না কইবি?
0: আপন যোটু আরম্ভ করিবে চলিব।
1: ওকে, মঞ্জিল তুম পাও রাস্তা হাম বনায়েঙ্গে, খুশ তুম রহো খুশিয়া হাম দিলায়েঙ্গে, বস দোস্ত বনকে রহো, বস দোস্ত বনকে রহো, দোস্তি হাম নিভায়েঙ্গে।
0: বহু সুন্দর কহিলে মামা, মো জানিগলি।
1: থ্যাঙ্ক ইউ অলকা ম্যাম,
0: আপন বি মতে জানিগলে, মো বি আপনকু জানিগলি।
1: জানুয়ারিরে কথা হাইতিলি, জানুয়ারি লাস্ট ডিসেম্বর। তো ভালো লিসনার না, মু গ্যাপ রাখিকি ফোন করছি।
0: না, বহুত ভালো, বহুত ভালো। কিন্তু যেতে দিন পর্যন্ত বি গ্যাপ রহিলে বি মন আর হৃদয়ে আপন মানে সববেলে অছন্তি।
1: মু সেইটাই চাওছি, বাট আপ মু টিকে স্যাড আছি, পচারন্ত কাই কি?
0: হ্যাঁ, কোহন্তু।
1: আর রজ তো গলা, গণ পর্ব, আমি সমস্তঙ্কু ভালো সেলিব্রেট কলে, মু গাঁকু বি গলি, চারি হলো ড্রেস বি হেলা, মেহেন্দি অলতা মাং টিকা ড্রেস কেক কটিং সবু হেলা, এন্ড আমি গণপর্ব রজ মানে কোন সমস্তঙ্কু বতেইবা বি পরম্পরা সংস্কার সংস্কৃতিকে নেইকি যিবা, আমি সমস্তঙ্কু বতেইবা যে বারো মাসের তেরো পর্ব কেহি ভুলিবানি কিছি। কিন্তু মো বর্থডে থিলা প্রথম রজ দিন, আপনি উইশ করনাতি এপর্যন্ত।
0: গোটে কথা কহিবি, রজ অলরেডি সরিগলাণি।
1: হ্যাঁ, তো বিলেটেড করে দিও, আপনি যেদিন করবে সেদিন মোর বার্থডে মো আউতরে মনে দেবি।
0: সেইথিলাকে মো আপনাকে উইশ করিনি, আপনি তো বহুত সুন্দর কিনা রজ মানি সারলেনি, আর আসন্তা বর্ষক বি আপনি এমতি খুশিরে মানন্তু, গাঁকু যাআন্তু, আমার পরম্পরা আমার গোটে বহুত সুন্দর সংস্কৃতিকে এমতি মানন্তু। আপনি কাহিকি আমার উপকূলবর্তী অঞ্চলরে যেতে জন অছন্তি সমস্তে মানন্তু।
1: আমি আধুনিক যেতে বি হবা, আমার পরম্পরা সংস্কার সংস্কৃতিকে নেইকি হবা, নাকি তাবি না। আপনি বার্থডে উইশ করনাতি এপর্যন্ত বিলেটেড।
0: আপনাকে আপনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তথা শুভকামনা।
1: থ্যাঙ্ক ইউ ম্যাম, এবে মো বার্থডেটা পুরো চার চাঁদ লাগিগলা। আপনি কেমতি অছন্তি কুহন্তু?
0: মু বি ভালো আছি।
1: আর আমাকে কেতে মিস করছিলে?
0: আমি আপনাকে আর যেতে শ্রোতা বি, মু বি বহু দিন পরে আপনার সহ কথা হচ্ছি, তো মু সববেলে মিস করে, মু করে।
1: সমস্ত শুনন্তু ম্যাম আর স্যার মানে ভাই ভৌনি মানে অলকা ম্যাম মতে বহুত মিস করছন্তি, আর সবুঠু অধিক মতে ভাল পাউছন্তি।
0: নিশ্চিত ভাবে সবু শ্রোতা আমার পাখে সমান মামা, আর সমস্তকে আমি বহুত ভাল পাউ, হুই তো
1: নাই মু বি মু বেশি গ্যাপ রাখুছি সেবে মতে অধিক ভাল পাউছন্তি।
0: নিশ্চয় আপনার জানি যাইছন্তি যে গ্যাপ রহিলে একা ভাল, কারণ সবু সম্পর্ক সবু ইয়ে রে দূরত্ব রহিবা নিহাতি জরুরি। নিশ্চিত ভাবে প্রত্যেক জিনিস যদি ঘষরা হয়ে যায় না তার কিছু মূল্য রহে নাই।
1: শিখিবার অভাব কিছু অছি তো আপনকটু, সেইপাই তো মোর আর যে মানে এতে ফেভারিট কাই তাঙ্কর মধ্যে কিছু শিখিয়াকু মিলুছি। আর জানছনি আর তো সেরম ফোন করতেলি, বাট সম ডিউ টু সম টেকনিক্যাল প্রবলেম কি কোন সেদিন রেকর্ডিং বন্ধ ছিল, মোর দিলর ধড়কন টিকে থমে যাইতলা, কেবে পুনি হবো কেবে মু কথা হবি।
0: যা হো, আজি কথা হই যাইছি আপনকু আহুরি থারে, আপন সুন্দর ভাবে রজ পর্বর আপন মতে কহিলে না বিলেটেড করিবি, তা আপনকু রজ পর্বর শুভেচ্ছা বি জনাইলি, আগকু শীতল ষষ্ঠী আসুচি তা পাই বি মু শুভেচ্ছা জনাউচি।
1: আপনকু বি ম্যাম আউ গটে বি অল দ্য বেস্ট জনাই দিও, যেহেতু মু মহারাষ্ট্র পুনে যাবি জুলাই মাসে, মু আসিবি যাইকি দশরা পরে, মু সেটি থাইকি ফোন করিবি, সেইটাই বি হ্যাপি জার্নি কই দিওন্তু।
0: নিশ্চিত ভাবে আপন যোটি থান্তু যোটি রহন্তু খুশিরে রহন্তু, আম সহিত এমতি যোগাযোগরে থান্তু। আজি কো গীত শুনিবে কুহন্তু
1: ম্যাম? আপন তো পুরা বজাউছন, থ্যাঙ্ক ইউ, এন্ড এটা বাজিব মু মনে মনে রাখছি, রবিবার দিন 9টা 10টা সকালে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: ঠিক আছে তো ম্যাম?
0: হ্যাঁ ঠিক আছে।
1: ওকে, মু ওড়িয়া অ্যালবাম কইবি?
0: হ্যাঁ কুহন্তু,
1: দুই তিনটা কইছি হ্যাঁ, পুরা বজাইবে, এন্ড আপন গুটা টিকেট করিবে মো ফ্যামিলি কো, এন্ড সব ভবানীপাটনার আড্রেস।

0: বিজেপুর, তারপরে আমার করমসানি সাহু, রাধাকান্ত ভোই, বিহারি লাল ভোই, প্রশান্ত কুমার দাস, লিলি দাস, দীপাঞ্জলি মিত্র, ওইটা মোর মিশ্রেশন, স্বর্ণপ্রভাকর, নাগু পাত্র, আউ যেতকি বি ভবানীর সমস্ত শ্রোতা বন্ধু মানুষ আর সমস্তঙ্কর জীবনের সুখময় হোক, আর সমস্তঙ্কর মুহরে গীত শুনিকি হস ফুটিকি সমস্তে খুশি রহন্তু বলিকি মোর ভগ্নবাদের কামনা আছে।
1: বহুত বহুত ধন্যবাদ দোল গোবিন্দ ভাই, আপনার এই কামনা আমি সমস্তে গ্রহণ কলু, আপনার বি গ্রহণ করতু, খুশি রুহন্তু, সববেলে বিন্দাস রহন্তু। তাহলে শুনিবা আপনার পছন্দর গীত।
0: ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ
1: ফোন করতে পারো, বহুত বহুত ধন্যবাদ।

শ্রোতা বন্ধু, সাহিত্য, রাজনীতি, সাংবাদিকতার সমন্বিত সাধক সুরেন্দ্র মহান্তি 1922 মশিয়া আজির দিনরে কটকর পুরুষোত্তমপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সে স্বাধীনতা পরবর্তী কালের জনে লব্ধ প্রতিষ্ঠিত কথাশিল্পী, যে একাধারে জনে গাল্পিক, উপন্যাসিক, প্রাবন্ধিক, সমালোচক, ভ্রমণ বৃত্তান্ত লেখক, সাংবাদিক ও রাজনেতা থিলি। অর্ধশতাব্দী ধরি সে গদ্য সাহিত্যের সমস্ত বিভাগে অবিগত লেখনী চালনা করে অনন্য সারস্বত প্রতিভার পরিচয় দিয়েছিলেন। 1938 উৎকল সাহিত্য পত্রিকায় তাঁর প্রথম গল্প বন্দী প্রকাশ পাই, তাঁর প্রথম নাটক পৃথ্বীবল্লভ, প্রথম কবিতা বুলাষণ্ড এবং প্রথম প্রকাশিত উপন্যাস কলেজ বয়, নীলশৈল, নীলাদ্রিপিজ, কৃষ্ণবেণীর সন্ধ্যা, অন্ধ দিগন্ত আদি তাঁর লোকপ্রিয় উপন্যাস। এয়া ছড়া শতাব্দীর সূর্য ও কুলবৃদ্ধ তাঁর দুইটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। ইতিহাস পঞ্জিরু কিছু নিয়ে আসিছি, শুনন্তু। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসর প্রতিষ্ঠাতা কেশব পড়িয়ার হেডগেওয়ারঙ্ক মহাপ্রাণ হয়েছিল 1940 মশিয়া আজির দিনরে। দেশকে স্বাধীন করা এবং সমাজকে সংগঠিত করা সে নিজের সম্পূর্ণ জীবন উৎসর্গ করেছিলেন। অভিনন্দন বর্ধমান হচ্ছেন ভারতীয় বায়ুসেনার জনে অত্যন্ত সাহসী বীর যোদ্ধা, উইং কমান্ডর, বর্তমান গ্রুপ ক্যাপ্টেন ভাবে সে নিয়োজিত, যে নিজের অসীম সাহস, দেশভক্তি এবং ধৈর্য পাই সমগ্র ভারতবর্ষরে জনে জাতীয় নায়ক ভাবে পরিচিত। 1983 মশিয়া 21 জুন্রে তামিলনাড়ুর তাঁর জন্ম। 2019 মশিয়ার ভারত ও পাকিস্তান মধ্যে সৃষ্টি হয়ে সামরিক উত্তেজনা সময়ে তাঁর সাহসিকতা কাহিনী প্রতি ভারতীয় গর্বিত করেছি। হিন্দি সাহিত্যের জনে অত্যন্ত প্রতিষ্ঠিত ও গৌরবময় স্বাধীনতা সংগ্রামী তথা সাহিত্যিক বিষ্ণু প্রভাকরঙ্ক জন্ম 1912 মশিয়া আজির দিনরে। তাঁকর প্রসিদ্ধ জীবনী উপন্যাস আওয়ারা মশিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ঙ্ক জীবনী উপরে আধারিত, সেথিপাইঁ সে বেশ জনাশুনা। সে সাহিত্য একাডেমি এবং পদ্মভূষণ সম্মানরে সম্মানিত হয়েছিলেন। এথিলা আজির দিনকে নিয়ে কিছু তথ্য। তবে নিয়ে যাওয়া এক বিজ্ঞাপন বিরতি এবং শুনেবা আও এক সুন্দর গীত।

শ্রোতা বন্ধু, স্থানীয় খবর কিছু শুনে নিয়ন্তু। কলাহান্ডি জেলা ভবানীপাটনা নিকটস্থ বাদলি কিস ক্যাম্পসে চালিথিবা দুইদিনিয়া ওড়িশা জল সম্মেলনী উদযাপিত হয়েছি। রাজনীতিজ্ঞ স্বর্গত দুর্গাশঙ্কর করঙ্ক নাতুণী মা মাণিকেশ্বরী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের ছাত্রী ঝান্সি রাণী মিশ্র জুন 15-17 পর্যন্ত সংসদর সেন্ট্রাল হলরে আয়োজিত বিকশিত ভারত যুব সংসদ কার্যক্রমে নারী সশক্তিকরণ সংক্রান্ত বক্তৃতা উপস্থাপন করে সমস্ত স্তম্ভীভূত করেদেবা সহ কলাহান্ডি জেলাপাই গৌরব আনিদিয়েছেন। কোকসরা ব্লক মুসাপালি আঞ্চলিক

শ্রোতাবন্ধু, পাণিপাগ সূচনা কেন্দ্র অনুযায়ী আমাঞ্চলের পাণিপাগ কিপরি রহিব শুণন্তু। আজ সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি রু 35 ডিগ্রি সেলসিয়াস রহিব এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস পাখাপাখি রহিব। আজ আকাশ মুখ্যত মেঘুয়া রহিব। অপরাহ্ন কিংবা সন্ধ্যা সময় বিজুড়ি ঘড়ঘড়ি সহ স্বল্প মধ্যম ধরনের বর্ষা হবার প্রবল সম্ভাবনা রয়েছে। গোটি কিংবা দুইটি স্থানের সামান্য জোরে বর্ষা মধ্যে হয়ে পারে। তবে বায়ুমণ্ডলের আর্দ্রতা অধিক রহবা যোগ বর্ষা হওয়া পূর্ব সামান্য গরম ও গুড়গুড়ি অনুভূত হব, কিন্তু বর্ষা পরে পাগ কোমল ও আরামদায়ক হব। শ্রোতাবন্ধু, সময় ইশারা কলানি কার্যক্রমকে এইটি রাখবাকে হব। এথর কার্যক্রমর বিদায় নেবার বেল। আপনার মতামত নিশ্চয় চিঠি মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে জনাইবা অনুরোধ রহিলা। আম ঠিকনাটি হল চিঠি পাইছু কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা, পিনকোড 766001। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8895994143। শ্রোতাবন্ধু, আপনার মতামতর অপেক্ষার রহিলি। মুথিলি আপনার সহ বনশ্রী দাস। নমস্কার।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: সমৃদ্ধ ওড়িশার স্বপ্নকু সাকার করিবা পাই উভয় স্বাস্থ্য ও শিক্ষা দিগরে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করিছন্তি লোকঙ্ক সরকার।
4: সুস্থ ওড়িশা পাই আয়ুষ্মান ভারত ও গোপবন্ধু জন আরোগ্য যোজনা মাধ্যমে কোটি কোটি লোক পাউছন্তি ক্যাশলেস চিকিৎসার সুবিধা। আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর উন্নতিকরণ ভলি অন্যান্য পদক্ষেপ লোকঙ্ক কল্যাণ পাই নিয়া যাউছি।
3: সেহিভলি শিক্ষা ক্ষেত্রে গোদাবরী সমিশ্র আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাধ্যমে গ্রামাঞ্চলের গুণাত্মক প্রাথমিক শিক্ষার উন্নতি করা যাউছি। শিশু শিশু উপকৃত ও এসিবিসি ছাত্রছাত্রীঙ্ক পাইঁ সংরক্ষণ রহিছি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীঙ্ক পাইঁ মাগণা বস যাত্রা সুবিধা এবং বাণীশ্রী দিশা স্বীকৃতি ও সহায় ভলি যোজনা মাধ্যমে শিক্ষা ক্ষেত্রর বিকাশ মধ্য করা যাইছি।
4: বিকাশর ধারা ওড়িশা সারা।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
5: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ମୋନାଲିସା ପଣ୍ଡା। ଗୀତ ରଚନା ସୁଭଦ୍ରା କାମିଲା।

0: মেহের ললাট কিসম বলি করে যে ধান আছে তার রোগ আর পোক মানকর সহেবার শক্তি অধিকা থিবা কারণ নু এটাকে বেশি পরিমাণে আমার রাইজনে এটাকে চাষ করা যাচ্ছে সেটা এবার কথা আসুছে এই ডালুয়া ধান চাষ লাগি পানির আবশ্যকতা কেতে হেবা এ কথা গোটি বি আমকে নিহাতি ভাবরে জানবাকে পড়বা এই ডালুয়া ধান সাধারণ হিপাসি 125 নু 135 দিন ভিতরে অমল হিপারসিয়ে তার জীবনকাল ভিতরে প্রায় 100 হেক্টর সেন্টিমিটার পাইন এটাকে আবশ্যক হিথিস যদি সবু আলু দেখমা বইলে সবুদিন প্রায় 1 হেক্টর সেন্টিমিটার পাইন আবশ্যক ই করিছিসিয়ে সেটা এবে কথা আসুছে ই ডালুয়া ধান জমি প্রস্তুতি কেন হিপাশে করা যিবা ই কথা গুটি কি আমাকে নিহাতি ভাবরে জানবাকে পড়বা ই ডালুয়া ধান জমি প্রস্তুতি আর কাদো করবার নে 12 হেক্টর সেন্টিমিটার আর তলি লাগি 13 হেক্টর সেন্টিমিটার ই ভলিয়া সবু মিশিকির প্রায় 25 হেক্টর সেন্টিমিটার পাইন আবশ্যক পড়িছিসিয়ে ই ধান তলি পকাবার তিন দিন যেতে বেলে হি যা আর ধান তলিকে 4টা পতর আসি যা বইলে তাকে রুবার আরম করে দেবার কথা ই সময়ানে তলি ঘরার ঠিক যতন নেবার সনে সনে ঠিক সময়ানে পেডেল সাহায্য নে জমিকে কাদো করি রুইবাকে পড়বা যদি তলি ঘরানে অধিকা পায়েন জমি রহুছে বইলে নালি কাটি করি সে পায়েনকে নিষ্কাশন করে দেমা এন্তা কর্মা বইলে তলি আরু নষ্ট নেই হয়ে না ধান রুবার দিন ঠানু 7 দিন পথে জমিনে 1 নু 2 সেন্টিমিটার পান রখবাকে পড়বা এ আর থরে রুবার 8 দিন ঠানু 30 দিন পথকে 5 নু 7 সেন্টিমিটার পান রখমা বইলে প্রায় 90% ঘাস পতর আলু লটা মনে নিয়ন্ত্রণ হি পারবে ঘাস পতর মনকর দমন লাগি ঘাস মরা ঔষধর খরচা কমবার সনে সনে ধান অমল বড়িছিসি আরু চাষী দদাইনু অধিকা লাভ পাইবার সনে সনে আরু আমর পরিবেশ বি প্রদূষিত নেই হুই
1: শুনুলে চাষর কথা কার্যক্রম আপন মানে কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র রো
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমি আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এথরর শিল্পী হেলে নিবেদিতা, গীত রচনা অলেখচন্দ্র বিশ্বাল।

আকাশবাণী ভবানীপাটনা সমপরাহ্ন পাঁচটা শ্রোতাবন্ধু আপনার আন্তরিক শুভেচ্ছা তথা অভিনন্দন জনাই আরম্ভ করুছু আজর তৃতীয় অধিবেশন কার্যক্রম আম কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহর্জ এফএম মাধ্যমে 100.3 মেগাহর্জ এবং নিউজ অন এয়ারএফ মাধ্যমে শ্রোতাবন্ধু অধিবেশনের আরম্ভে প্রচার করুছু ভারত সরকারঙ্কর বিভিন্ন উন্নয়নমূলক যোজনাকে নিয়ে কার্যক্রম উদয় ভারত।

0: শ্রোতা বন্ধু কার ভারত সরকারক জনহিতকর যোজনাকু নি প্রস্তুত উদ্যোগ কার্যক্রমকু আপনকু সাদর স্বাগত। আজির উপস্থাপনারে মু দিলেশ্বর রণা নমস্কার। শ্রোতা বন্ধু আপন মানে জানন্তি প্রতি অধ্যায়ে আমি ভারত সরকারক পক্ষরু প্রায়োজিত অনেক জনকল্যাণকারী যোজনা সম্পর্কে আলোচনা করে থাকু, যা সাধারণ লোকঙ্ক জীবনযাপন প্রণালীকে সহজ সরল ও সুগম করে থাকে। এই যোজনা সবু উন্নতমানর জীবনশৈলী পথক প্রশস্ত করাই থাকে। এথিপাই আমি সমস্তে এর বিভিন্ন দিগ ও সুবিধা সুযোগ উপরে রয়েছে। তবে জানিবা ভারত যোজনা বিষয়ে, কেন্দ্র সরকারক এক পরিকল্পিত যোজনা যা সাধারণ স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসা সুযোগ। তবে ভারতবর্ষর প্রত্যেকটি ব্যক্তি স্বাস্থ্য সেবা ক্ষেত্রে সহায়তা যোগাই দেওয়া এই যোজনা কার্যকারী হচ্ছে, যা তৃণমূল স্তরের জীবনযাপন করুবা আশীর্বাদ পাল্টুছি। এহা কিভাবে আসন্তু জানিবা জনে অধিকারীঙ্ক পাখরু।
1: স্যার নমস্কার, আপনকর স্যার মো নাম হচ্ছে ডাক্তার বিহারেন্দ্র কুমার পণ্ডা। বর্তমান জেলা জনস্বাস্থ্য অধিকারী রূপে অবস্থাপিত আছে কলাহান্ডি।
0: স্বাস্থ্য সাধারণ লোকমানকর স্বাস্থ্য সতর্ক করিবা এবং সেমানকু সবু প্রকার স্বাস্থ্য সুবিধা যোগাই দেওয়া পাই অনেকগুলি কার্যক্রম জারি রয়েছে। তে ভারত সরকারক পক্ষের যে সব কার্যক্রম জারি রয়েছে স্যার, বর্তমান পরিপ্রেক্ষী কেউ কার্যক্রমটি অধিক ভাবে লোকমানক পাই উপাদেয় হয়েছে?
1: এমতি আমার ওড়িশা সরকারক রয়েছে, ভারত সরকারক রয়েছে, কিন্তু বর্তমান বেশি লোকর স্বাস্থ্য পাই যেটা দরকার, স্বাস্থ্য যেটা স্বাস্থ্যকে কমিটি লোকর খরচ স্বাস্থ্য বাবদে সেটা কেমিতি কমিব সেটাকে আখিরে রাখিকি বর্তমান ভারত সরকার গোটে যোজনা আরম্ভ করছেন, তার নাম হচ্ছে আয়ুষ্মান ভারত। আর গোটে দুইটা পক্ষ রয়েছে, সে গোটে পক্ষ ভিতর হেলথ ইন্স্যুরেন্স স্কিম আয়ুষ্মান ভারত যে কার্ড দিয়া যাচ্ছে, তা দ্বারা লোক যে চিকিৎসিত হচ্ছেন হসপিটাল, বিশেষ করে বেসরকারি হসপিটাল, বেসরকারি হসপিটাল সেমতি সে কেমিতি হাতের গোটে পয়সা বি খরচ ন হব, সেথিপাই ভারত সরকার তরফর এই ব্যবস্থা আরম্ভ হয়েছে।
0: আপনার
1: সে দুইটা আছে, আমার গোটে হচ্ছে আমার আন যেটা কিন্তু আয়ুষ্মান আরোগ্য মন্দির, সে আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রতি ব্লকরে আমার সেটা আরম্ভ হয়েছে। যেমতি আগরু স্বাস্থ্যর যে লাস্ট যে ইউনিট কুয়া হচ্ছিলা প্রাইমারি হেলথ সেন্টার, তো সেইটা আমার পঞ্চায়েত স্তরকু যাওতলা, কিন্তু এটা সে সব সেন্টার লেভেল কো আউট টিকে তল স্তরকু সরকারি সেবা বা স্বাস্থ্য সেবা কো নেবা পাই সব সেন্টার লেভেল আউট টিকে নিম্ন স্তরকু গ্রামীণ স্তরকু নেবা পাই ভারত সরকার প্রকর গুটে আয়ুষ্মান আরোগ্য মন্দির গুটে আমার হেলথ ফ্যাসিলিটি আরম্ভ হয়েছে। তা দ্বারা যে প্রাইমারি যে হেলথ ফ্যাসিলিটি গুড়াক যে রয়েছে সেই প্রাইমারি হেলথ ফ্যাসিলিটি গুড়া লোক মানুষ দিয়া যায়।

শ্রোতাবন্ধু প্রচার কলু ভারত সরকারঙ্কর বিভিন্ন উন্নয়নমূলক যোজনাকু নেই কার্যক্রম উদয় ভারত আপন কার্যক্রম শুনছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্ররু।

0: শ্রোতাবন্ধু আপন কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব্রে 248 মিটর তথা 1206 কিলোহর্জ এফএম মাধ্যমে 100.3 মেগাহর্জ এবং নিউজ অন এয়ার এফ মাধ্যমে সময় অপরাহ্ন 5:30। শ্রোতাবন্ধু এই সময়টি যুবশ্রোতাঙ্কর, তবে আসন্তু শুণবা যুবশ্রোতা বন্ধুমানঙ্কর পাই কার্যক্রম যুববাণী। তবে তা পূর্বরু কিছি সূচনা।
1: QR কোড স্ক্যান করন্তু, 5000 রো ক্যাশব্যাক পান্তু। বাহ, আজি বড়িয়া দিন। ফসিলা UPI পিন এন্ট্রিং কেবল টাকা পঠাইবা পাই উদ্দিষ্ট।
2: RBI কহে
3: সচেতন হন্তু, সতর্ক রুহন্তু।
4: প্ল্যাটফর্ম নম্বর 2 চলনে সুপারফাস্ট এক্সপ্রেস কে
5: তুমি নুহে মোবাইল।

0: आकाशवाणी ही आपणको बाणी सूचना ओ मनोरंजनर परशक्ति।
1: শ্রোতাবন্ধু, আমার পরবর্তী কার্যক্রমের লেখি প্রচার করছু। প্রথমে আকাশবাণী সম্বলপুর কেন্দ্র ও পরবর্তী কার্যক্রম শুনবে আকাশবাণী কটক কেন্দ্র। তে প্রথমে কার্যক্রম আকাশবাণী সম্বলপুর কেন্দ্র শুনিপারে টিকে পরে।

0: 12 নম্বর আন্তর্জাতীয় যোগ দিবস পালন করা যাইছে। সুস্থ আয়ু লাগি যোগ প্রসঙ্গ আধারথি যোগর উপকারিতা বাদে ভিন ভিন কার্যক্রম জরিয়ে আজির দিনে লোককে সচেতন করা যাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বতে কলকাতার রেড রোড নো আন্তর্জাতীয় যোগ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী যোগাভ্যাস করবার সহায়তে দেশবাসী উদ্বোধন দিয়ে কইছেন, যোগ খালি শারীরিক ব্যায়াম নুহে কি কেনসি বর্গতি সীমিত নুহে সে। যোগ হচ্ছে মানবীয় চেতনার সশক্ত রূপ। এটা মানসিক সুস্থতার শারীরিক সুস্থতাকে সন্তুলিত করবার সহায়তে সকারাত্মক জীবন বিতাবার লাগি সাহায্য করছি। যোগকে খালি গোটে ধারিজ দিনে সীমিত নাই রখিকি জীবনর গোটে অংশ বনাবার দরকার বলে প্রধানমন্ত্রী কইছেন। সরকারক তরফ 100 দিনিয়া অনলাইন যোগ প্রশিক্ষণ লাগি চলতি বছর ফি দিন যোগ স্লোগান লোকপ্রিয় হয়ে পারিছে বলে শ্রী মোদী কইছেন।
1: ভারত মে হিমালয় সে লেকর হিন্দ মহাসাগর তক, পূর্বোত্তর আর পূরব মে বঙ্গাল সে লেকর পশ্চিম মে সৌরাষ্ট্র তক, পুরা দেশ যোগ কি ঊর্জা সে চৈতন্য সে ভরা হুয়া নজর আ রহা হ্যায়। পুরা দেশ পুরা বিশ্ব এক দূসরে সে জুড়া হুয়া নজর আ রহা।
0: ইনো জনে দিয়ে পারে যে 2015 মসিহানু আন্তর্জাতীয় যোগ দিবস পালন হবার দিন প্রধানমন্ত্রী দিল্লী, চণ্ডীগড়, লক্ষ্ণৌ, মহীশূর, নিউইয়র্ক, শ্রীনগর ও বিশাখাপাট্টনম নু যোগ দিবসর নেতৃত্ব নেইছন। সংস্কৃতি মন্ত্রণালয় তরফ আজ সারা দেশে 100টা প্রতীকাত্মক জাগানু খাস যোগ দিবস সমারোহ আয়োজন করা যাইথিলা। ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামন হইতিবার যোগ দিবস কার্যক্রম থি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সুস্থ আর চাপমুক্ত জীবন লাগি বয়স্ক যুবার ছাত্র সমকু নিয়মিত যোগ করবার লাগি আহ্বান দেইছন। আয়ুষ স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে অতকা বরকস করবার লাগি গজপতি, মালকানগিরি আর রায়গড়া জেলান 3টা নয়া আয়ুর্বেদিক মেডিকাল কলেজ স্থাপনা করা যাবে বলে মুখ্যমন্ত্রী কইছন। জটনীর বিঞ্ঝগিরিঠানে গোটে অত্যাধুনিক যোগ আর নেচুরোপ্যাথি অনুষ্ঠান বনা চালিছে। সরকার যোগকে বিদ্যালয় পাঠ্যক্রম আর জনস্বাস্থ্য কার্যক্রম থি সামিল করবারকে পদক্ষেপ নৌছন বলিকি মুখ্যমন্ত্রী সূচনা দেইছন।
2: যোগকু লোকপ্রিয় করুছু ও ইয়াকু নেই ব্যাপক ভাবে বিভিন্ন অঞ্চলে ইয়াকু সচেতনতা মধ্য করা যাউছি। আমি যোগকু বিদ্যালয় পাঠ্যক্রম এবং জনস্বাস্থ্য কার্যক্রম অন্তর্ভুক্ত করিবাকু মধ্য পদক্ষেপ আগামী দিনরে নৌছন্তি।
0: কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দিল্লী বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পসঠানে শিক্ষক আর ছাত্রছাত্রী সঙ্গে যোগাভ্যাস করছেন। শ্রী প্রধান কইছেন, যোগ শরীর মন আর আত্মা ভিতরে তালমেল রখবার্থি গোটে শ্রেষ্ঠ মাধ্যম আয়। এটা নিরন্তরভাবে মনুষ্যকে গোটে সুস্থ জীবন দিকে আগকে নেসি। রাজ্যের ভিন ভিন জাগানু যোগাভ্যাসর গুরুত্ব বাবদে লোক সচেতন করবার লাগি আন্তর্জাতীয় যোগ দিবস পালিত হয়েছে। পুরী ব্লু ফ্ল্যাগ বিচ নু হইতিবার খাস কার্যক্রম থি যোগ দেইকি উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা যোগাভ্যাস করিথিলে। শ্রীমতী পরিডা সমকু যোগকে নিজের জীবনর অংশ হিসাবে গ্রহণ করবার লাগি পরামর্শ দেইথিলে। সম্বলপুর মহানদী রিংরোড আলতিঘাট নু ক্রীড়া আর যুবসেবা বিভাগ, জেলা প্রশাসন আর যুব মহোৎসব সমিতি তরফ সামূহিক যোগ কার্যক্রম হয়েছে। কার্যক্রম থি সম্বলপুর বিধায়ক জয়নারায়ণ মিশ্র, পুলিশ আইজি, জিলাপাল, আরক্ষী অধীক্ষক সহায়তে বহুত বিশিষ্ট ব্যক্তিবিশেষ সামিল হয়ে যোগাভ্যাস করছেন। ঝারসুগুড়াঠানে হইতিবার যোগ দিবস সমারোহটি রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারী যোগ দিয়ে ফি দিন যোগ করবার সহায়তে এটাকে গোটে জন আন্দোলন করবার লাগি আহ্বান দিয়েছেন। এ অবসরে বরগড় সাংসদ প্রদীপ পুরোহিত, ঝারসুগুড়া বিধায়ক টঙ্কধর ত্রিপাঠী বিল সামিল হয়েছে। বলাঙ্গীর গান্ধী স্টেডিয়ামন যোগ দিবস সমারোহটি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিং যোগ দিয়েছিলেন। সুবর্ণপুরঠানে জেলা প্রশাসন তরফ টাউন হল যোগ দিবস কার্যক্রমটি বিধায়ক রঘুনাথ জগদলাঙ্ক সহায়তে অলগা বিশিষ্ট ব্যক্তি যোগ দিয়েছিলেন। দেবগড় ইন্দিরা গান্ধী স্টেডিয়ামঠানে এইবার জেলাস্তরীয় যোগ দিবস কার্যক্রমটি জেলাপাল কবীন্দ্র কুমার সাউঙ্কর সহায়তে বহুত বিশিষ্ট ব্যক্তি যোগ দিয়েছিলেন। সেন্তা বরগড় জেলা ইন্ডোর স্টেডিয়ামন হইতিবার জেলাস্তরীয় সামূহিক যোগাভ্যাস কার্যক্রম থি বিধায়ক অশ্বিনী কুমার ষড়ঙ্গী মুখ্য অতিথি ভাবে যোগ দিয়েছিলেন। নোয়াপড়া জেলা ইন্ডোর স্টেডিয়ামন জেলাস্তরীয় যোগ দিবস সমারোহটি নোয়াপড়া বিধায়ক জয় ঢোলকিয়া যোগ দিয়ে এবছর বার্তা উপরে জোর দিয়েছিলেন। বৌদ্ধ স্টেডিয়ামঠানে হইতিবার যোগাভ্যাস সমারোহটি বৌদ্ধ বিধায়ক সরোজ কুমার প্রধান আর জিলাপাল বিভূতি ভূষণ নায়ক প্রমুখ যোগ দিয়েছিলেন। সেন্তা কলাহান্ডি জেলা বিজু পট্টনাক ইন্ডোর স্টেডিয়ামন আন্তর্জাতীয় যোগ দিবস পালিত হয়েছে। 12 নম্বর আন্তর্জাতীয় যোগ দিবস অবসরে আজ পশ্চিম ওড়িশার গাঁ সহর তক সবুয়াড়ে যোগাভ্যাস কার্যক্রম মান হইতিলা। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। রাজ্য সরকারকর 2 বছর পূর্তি অবসরে আবার 24 তারিখ সারা রাইজে সহরাঞ্চল

0: হ্যাঁ লেকড়ু দাদা, জোহার জোহার।
1: এ বা জোহার জোহার জোহার।
0: কেলা দাদা, কুথু চুজে
1: কুথু বলে রে বাবু।
0: হ্যাঁ
1: ই এজ নেই কেলে বললু।
0: হ্যাঁ
1: ই চাষি তো দাদা, আমি কাম ধাম করুছু বল।
0: হ্যাঁ
1: জি এজ ফুনি কাটা যোগ দিবস বলুছ।
0: হয় হয় হয়
1: জি, আমার স্কুল আজ্ঞা বললু।
0: হ্যাঁ
1: সবকে ডাকি নেলে বল।
0: হ্যাঁ
1: আর যোগ কর বল।
0: হ্যাঁ
1: হ্যাঁ আর কেবে তো আমি যোগ করিনি।
0: হয়
1: এটা স্কুল পিনানে বসে দেলে বল।
0: হ্যাঁ
1: আর যোগ করু বলে মুই ফুনি যোগ কর দিলি।
0: হ্যাঁ
1: তো পহলা দিন বলতো।
0: হয় হয়
1: তো কসকসি যুচি এটা আর
0: এ দাদা।
1: হ্যাঁ
0: দেখ, এটা পহলা দিনকে টিকে দুখবা। আর যদি সবুদিন এনতা করবো অভ্যাস, ধীরে ধীরে সেটা কমি যিবা। আর তোর অভ্যাস লাগি তোর দিহি গাগর বনে রবা দাদা।
1: হই আজ্ঞা ফুনি এনতা কথা মনে কইলে যে শুন তো বাবু।
0: হ্যাঁ
1: মুই কায় বলছিলি বললু, মুই তো জানেনি বল। ই যোগ প্রাণায়াম পরে আমার ভারত নু বাহারিছে পরে।
0: হ্যাঁ আমার পূর্ব নু দাদা,
1: পূর্ব নু
0: ঋষি মুনি মানে।
1: হ্যাঁ।

0: सुन लु
1: हाँ दोदा आज पूरा दिन मन जनता शांति हे गोला जी
0: होय होय होय
1: पूरा आनंद लागु छे
0: होय होय होय जे बाबूरी झट झट घर के गले काली फुनी उठी करी बोलनु योगा करी जी माने का बोलछे
1: जी दोदा जीबु जे हमर दोदा गुटे विशेषज्ञ आज्ञा संगे कथा वार्ता हुचोन
0: हां
1: ठीक आगो सुनि दू
0: सुन जमा
1: होय
0: हां हो सुन
1: सुनु
0: हां
2: আমার চাষিদা মানে যেন চাষবাস করুছন তো তাকর জমিকে যেতে বেলে সেমানে দেখুছন তো কেনে বালিয়া জমি হেলা বলে কেনে মাটিয়া খণে রহুছে তো আর কেন কেন ঠানে রুগুড়ি আর বাইলক ছবি থিবারটা দেখবাকে মিলুছি তো সেটাকে আমি কহুছু যে চাষ জমির প্রকার বলি করে কহুছু কিসম বলি করে কহুছু মাত্র বেলে বেলে ভুল হয়ে যাইছি যে সবু জমিরে সবু প্রকার চাষ নেই হুয়ে তো সে কিসম কাণা কেন হিসাবে কেন প্রকার চাষ সবু করবার কথা এটা উপরে আজ আমি আমার বৈঠকরে আলোচনা করমা তো ই উপরে আলোচনা করবাকে যে আমার কৃষি গবেষণা কেন্দ্রর জনে বৈজ্ঞানিক আজ্ঞা অছন আজ্ঞা হলে ডক্টর সুশান্ত কুমার মহান্তি আজ্ঞা জুহার
3: নমস্কার আজ্ঞা
2: আজ্ঞা আজ আমি যেন গোটে আলোচনা করমা আজ্ঞা চাষ জমির প্রকার অনুসারে ফসল খসড়া প্রস্তুতি তো ই ফসল খসড়া কহিলে কাণ বুঝমা আজ্ঞা প্রথমে এটার উপরে টিকে কহিদন আজ্ঞা
3: চাষি ভাই মানে সেমানক জমিরে বিভিন্ন প্রকারর ফসল চাষ

0: দাদা মেট সঙ্গে মায় ঠিক চন বল
1: ওটা ভিড়ি চন
0: ভিড়ি চন যে শুন তো আমি দাদার কথা তো শুনলু হ্যাঁ দাদা আগকে ফুনি কেনতা উন্নতি করবে বল তো হ্যাঁ সেটির লাগি বললু আমি দাদার লাগি বললু প্রার্থনা করমা
1: করমা করমা দাদা
0: এবে জি মানে কে বলিছ
1: হই হই হই তো দাদা আমাদের দাদা বনে বনে কথা হেলু
0: বনে কথা হেলু বলিছ তো
1: হই হই হই তো এবে গলা এলা বেলকি
0: হ্যাঁ
1: আমকে জিতকি চাসি দাদা মা ভয়েন কোকা বোবা জিতকি শুনুথিলে শ্রোতা বন্ধু
0: হ্যাঁ
1: সবকে ই চয়তু দাদা
0: আরু লেখড়ু দাদা।

0: শ্রোতা বন্ধু স্বাগত আপনার আপনার কার্যক্রম সম্পর্কিত মতামত কার্যক্রম সম্পর্কিত চিঠিপত্র সাপ্তাহিক কার্যক্রম চিঠি পাইছু কু আজ পুঁ কিছু দিনর ব্যবধানের শ্রোতা বন্ধু মানকর মতামত শ্রোতা বন্ধু মানকর চিঠিপত্র চিঠি পাইছুর অগণারে আমি অছু মু আপনার সাথী সচ্চিদানন্দ মল্লিক
1: আউ নিহারিকা নায়ক
0: নমস্কার নিহারিকা দেখিবা আমার শ্রোতা বন্ধু মানকর মতামত চিঠিপত্র কি কোঠু লিখিছন্তি কোন লিখিকি পঠাইছন্তি
1: আজির প্রথম চিঠি লিখিছন্তি মনোজ কুমার পটেল ডুমাল উদিত নারায়ণপুর জেলা কলাহান্ডি প্রথমে সে নমস্কার জনাইছন্তি
0: আপনার মধ্যে আমার তরফর প্রতি নমস্কার
1: গত সাত তারিখ রবিবার দিন উদয় ভারত কার্যক্রম শুনিলি সেই কার্যক্রমের জনে মহিলা সাক্ষাৎকার শুনিলি সেই কার্যক্রম শুনিলা পরে দুঃখ লাগিলা যে সরকার বিভিন্ন কার্যক্রম সত্ত্বে বি আজ বি নারী কু ঠিক সে সম্মান মিলু না পুরুষ সমাজ আজ বি নিশাসক্ত হয়ে নারী কু অসম্মান করুছন্তি সেই কার্যক্রম ভালো লাগিথিবারু উপস্থাপক উপস্থাপিকা কু সে ধন্যবাদ জনাইছন্তি বুধবার দিন চাষবাস কার্যক্রমরে লাইভ ফোনিং কার্যক্রমরে পিয়াজ চাষ বিষয়ে অনেক কথা জানি হেলা যাহা কি বহুত ভাল লাগিথিলা তেণু বিশেষজ্ঞ আজ্ঞা এবং আকাশবাণীর কর্মকর্তাঙ্কু সে ধন্যবাদ জনাইছন্তি
0: মনোজ ভাই আপনা

শ্রোতাবন্ধু, প্রচার কল কতটি হিন্দি ভক্তি গীত আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 248 মিটর তথা 1206 কিলোহর্জ, এফএম মাধ্যমে 100.3 মেগাহর্জ এবং নিউজ অন এয়ার মাধ্যমে

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু প্রথমে আকাশবাণী দিল্লি ও পরে কার্যক্রম শুণবে আকাশবাণী কটক কেন্দ্র।

0: বাবা বাবা বাবা
1: কোন হলো
0: ভাই? নিশ্চয় টঙ্কা পাঠাইবে বাবা। নিজ প্রপর্টি পাই কাহার লোভ নাই কহিল? এ তোটা কোন তাঙ্কর নুহে? সে পুরা টঙ্কা পাঠাইবে বলে তোমাকে ফোন রে কইতিলে।
1: তু ঠিক কহিছু, ফঙ্কা কান্থে ঢিলা লাগিছে কি না দেখা নরহরি যাই ইতি বেড় যাই কুয়াড়ে গলা কে জাঁ।
0: মু যাচ্ছি নরহরি কি ডাকি দেবি, সি আসলে তোমাকে ঔষধ দেব। নাই নাই নাই, এ অপন্তরা ঘরটার কাহি বসব কহিল বাবা? চাল মু তোমাকে তোম বেডরুম রে ছাড়ি দিয়ে আসবি, রাতে আসি এগারটা বাজিলা পরা।

0: কেড়ি চরণময়ী কুণ্ডল মণ্ডিত খণ্ড যুগ স্মিত শাড়ি, কেড়ি চরণময়ী কুণ্ডল মণ্ডিত খণ্ড যুগ স্মিত শাড়ি, খণ্ড যুগ স্মিত শাড়ি, খণ্ড যুগ স্মিত শাড়ি।
1: সাঁতে সাঁতে ইয়ে কোন সকাল সকাল ঠাকুর পূজা সারি সাঁতে কোন পুঁ শোলে দেহর পূজা মঠা চাদর বি কাড়ি না প্রভু জগন্নাথ, আজ পুনি তোটাটা নিলাম হইযিব এ জগন্নাথে।
2: নরহরি নরহরি, কুয়াড়ে যাউছ মা?
1: সিনেমা দেখাইয়া যাউছি। সিনেমা
2: সিনেমা পুনি তমে ঘটনা কোন?
1: সিনেমা নহলে নই পঠাতে শোইবি কিছু নহলে।
2: তম মুন্ড খারাপ হয়ে গেল না কোন মা?
1: এঠেই কাহারি মুন্ড ঠিক রহব নি।
2: কাই কোন হেলা?
1: ওয়াসরে যা হেলে তোমার মা কোন যায় আসে? সবু ভাল মন্দ কু তো সাঁতে আর নরহরি সানু বাবু হেলে থাকে কোন গোটা করতে সে তো আইলে নি। কিছু কই হোক নাই কি সহি হোক নাই মু যাউছি।
2: তমে গলে যাও থা, আজ তোটা নিলাম হব বাবা কু মু সম্ভালি পারিবি নি।
1: সাঁত কু কাহারি সম্ভালিবা দরকার নাই, তাঙ্ক করিবা কাম সে করি সারছন্তি।
2: বাবা বাবা কোন করছন্তি?
1: এই দেখো নিদ ওষুধ খোল গোটা নুহ কি দিটা নুহ একাবলে পুঞ্জে দি পুঞ্জা। আরে এই এই তো মাদে শাশুড়ানি আউ এ বাপা। হ্যাঁ তুই টিকে গলু ব্যাঙ্ক আড়ে টিকে চালি গলু।
3: এতে সকালু ব্যাঙ্ক তো খোলি নথব, তা ছড়া মু ব্যাঙ্ক কু কাইকি যিবি? কোন হয়েছি?
1: ভালো পরে তু আজ পরা ব্যাঙ্ক বালা তোটা নিলাম করে নেবে।
3: মু কোন করিবি?
1: আরে তু চাইলে নিলামটা কো আউ কিছু দিন ঘুঁচে দিয়ে পারিব নি? যা বাপা চেষ্টা কর। কোন চেষ্টা? সান বাবু বিদেশের আসিগলে সব ঠিক হয়ে যাব যেতেলে সে তো
3: ব্যাঙ্ক যাই মু কোন করি পারিবি কইল? নিলাম তারিখ তো ঠিক হয়ে সারিছে, সেমান কোন কাহ কথা শুনিবে?
2: হ্যাঁ এ পরিস্থিতিরে কে কিছু করি পারিবে নি নরহরি।
1: মো ধনটা পরা যা কে চেষ্টা কর। আরে সাঁত তো লাগি কোন ন করছেন কহিলু, সাঁত নথিলে মু কোন তোতে পাঠ পড়ে এড়ুটিয়ে করিপারিথান্তি? সে তো পাই এতে কাম করছন্তি তুই এইটুকু করবে তাঙ্ক পাই?
3: তমে বুঝি পারু না বাপা, বর্তমান আর কিছু হই পারিব নি।
1: কোন কইলু?

0: বাবা, মাসছি বাবা।
1: মো ঝিও মতে উপহাস করিবা আরম্ভ কলানি, মো পুও মো পাখরে সম্পত্তির ভাগ চাইলানি। পছিলু নরহরি, খালি প্রভু জগন্নাথঙ্কু আশ্রয় করি বঞ্চি রহিবা কথা।
2: খালি টিকে সবুর করে যাঁতু আউ কোন।
1: আজি দীপাবলি অমাবাস্যা, হেলে আম নেলি তা মনরে আর পুরোনা সরাগ নাহি।
2: বড় পিলা হইগলেনি তো, এইসব বাণ ফাণ ধুমধাম তাঙ্ক মন ছাড়িগলানি আউ।
1: কেবেঠু সে এমিতি হইগলা কইপারিবু?
2: কেবেঠু আউ কোন, এই মা সাঁতাণী চালিগলা পরঠু তো।
1: তাপরে সে হেলা পাষাণ প্রতিমা।
2: আপনক বাপাঙ্ক অমলঠু আজি যাকে এই উহাস ভিতরর সব ঘটনা অঘটনা মু মনে রাখিছি সাঁতে।
1: মা থর চালিগলা পরে বহুত চেষ্টা করি তা বিবাহ কামটা সারি দেবা পাই, হেলে হেই পারলানি।
2: ছাড়ন্তু সাঁতে ছাড়ন্তু, যে যাহা করুছি করুথাও, আম কাম আমা করিগলে যায়।

আকাশবাণী ফণীপাটনা শ্রোতাবন্ধু প্রচার করছু কতটি হিন্দি কথাচিত্রর গীত। প্রথমে আসন্তু শুনিবা লতা মঙ্গেশকর ও মনোহরক কণ্ঠরে অভিমান চলচ্চিত্রর এই গীতটি। গীত রচনা করেছেন মজরু, সঙ্গীত পরিচালনা এস ডি বর্মন, চলচ্চিত্র অভিমান।

শ্রোতাবন্ধু, এই গীতটি আপনার শুনছেন হম কিসি সে কম নহি চলচ্চিত্রর। গীতটি পাই কণ্ঠদান করেছেন মোহাম্মদ রফি ও সুষমা। গীত রচনা করেছেন মজরু, সঙ্গীত পরিচালনা আর ডি বর্মণ।

শ্রোতা বন্ধু, এই গীতটি আপনার শুনেছেন আশা ভোসলে ও আর ডি বর্মন কণ্ঠে কারওয়া চলচ্চিত্র। মজরুঙ্ গীত রচনা পাই সঙ্গীত দিয়েছেন আর ডি বর্মন।

শ্রোতাবন্ধু এথর আসন্তু শুণবা জব জব ফুল খিলে চলচ্চিত্র এই গীতটি মহম্মদ রফিং কণ্ঠে আনন্দ বক্সি গীত রচনা সঙ্গীত দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল চলচ্চিত্র জব জব ফুল খিলে।

শ্রোতাবন্ধু প্রচারকুলু কেতোটি হিন্দি কথাচিত্রর গীত আপন কার্যক্রম শুণুচন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে প্রচার করছু পণ্ডিত রাজেন্দ্র প্রসন্নক দ্বারা পরিবেশিত বংশীবাদন। শিল্পী পরিবেশন করছন্তি রাগ ইয়মন।